0: খেলার খবর বিশ্বকাপ ফুটবল। ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ডের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপের সহ আয়োজক কানাডা তাদের গ্রুপে শীর্ষস্থান থেকে বঞ্চিত হয়েছে। দ্বিতীয়ার্ধ শুরুর 1 মিনিটেরও কম সময়ের মধ্যে রুবেন ভার্গাস গোল করে দলকে এগিয়ে দেন। এরপর গোলরক্ষকের ভুলের সুযোগে ইয়োহান মানজাম্বি সুইজদের ব্যবধান দ্বিগুণ করেন। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শীর্ষ খবর।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ভেনেজুয়েলাতে পরপর 2টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী কারাকাসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে। বিস্তারিত খবর আসছে। আরও জানতে ভিজিট করুন sbs.com.au/news। শ্রোতা বন্ধুরা, এখন একটি ফিচার। মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তিমূলক প্রচারণা। এখন এ নিয়ে একটি প্রতিবেদন পরিবেশন করছেন সহকর্মী তারেক নুরুল হাসান।
2: মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর তথ্য এখন বিশেষজ্ঞদেরও বিভ্রান্ত করছে। মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের দৃশ্য আমরা কিছুদিন ধরে দেখে আসছি, কিন্তু সেটির সাথে সাথে আরেকটি যুদ্ধ চলছে ঠিক আপনার ফোনের স্ক্রিনে। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ছে ওই অঞ্চলকে ঘিরে বিভ্রান্তিমূলক প্রচারণা। SBS এক্সামিনসের এই পর্বে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে, জেনেছি কিভাবে ভুয়া কন্টেন্ট শনাক্ত করা যায়, আর শুনেছি SBS পার্সিয়ান সাংবাদিক নিব সাদরুল দাবাইয়ের কাছ থেকে তার জন্মভূমি ইরান থেকে কি ধরনের তথ্য ও কন্টেন্ট আমাদের সামনে আসছে।
3: Covering the war in the Middle East is a bit different than our day-to-day coverage, because with the internet blackout in Iran, it's very hard to get first-hand information of what's happening on the ground in Iran. Obviously, your only sources are state media and state TV, so it makes it harder to get those information.
2: নিব বলছেন তিনি কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন যখন একটি ভিডিও তার নজরে আসে যা তার কাজ করা একটি প্রতিবেদনের জন্য একেবারে উপযুক্ত মনে হয়েছিল। সেটি ছিল ইরানের বন্দীদের ক্রমবর্ধমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে।
3: What was going on in social media was a video of prisoners being moved to another location from a prison in Tehran, from the Evin prison in Tehran. So the video at the first glance looked pretty okay for me, and it was a good moment because it's obviously very hard, as I mentioned to you, to get those type of footages from Iran. But I think hours later I was interviewing with one of our experts who used to be in prison in Iran for a long time, and she knows those prisons in and out. And we were talking and she warned me that there is something wrong about that video.
2: নিব আবার ভিডিওটি দেখেন এবং সেখানে কিছু সন্দেহজনক বিষয় খুঁজে পান।
3: When they zoom, you see someone disappearing from the video, and then you see someone walking in a very unusual way. So what was more concerning for me as an Iranian journalist was that video was apparently filmed in my hometown, and those videos were apparently from parts of my city that I used to walk probably several times. So I knew those parts of my town, and being almost misled by a video of my own hometown was a very concerning moment for me.
4: Disinformation is a really powerful tool. We kind of think of disinformation as trying to spread certain narrative, but actually one of the most powerful ways that disinformation can have an impact is by creating distrust. So it might not be that the Iranian regime is spreading a narrative that says this is exactly what's happening. It's spreading a whole pile of different narratives that are just enough to confuse people and either make them disengage or stop them from believing what they hear.
2: Dr. Dara Conduit, Melbourne বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সিনিয়র লেকচারার, তিনি বলছেন মানুষ এখনো এমন পর্যায়ের মিডিয়া সচেতনতা অর্জন করেনি যাতে সহজে বোঝা যায় কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আর কোনটি নয়। আরএমআইটির এআই অ্যান্ড ডাটা অ্যানালিটিক্স হাবের সিনিয়র লেকচারার ডক্টর শাহরিয়ার কাইসার বলছেন, এখন খুব দ্রুত গতিতে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করা সম্ভব হচ্ছে।
5: In terms of, you know, armed conflicts, the battles are not only fought on the ground. Nowadays, the battles are being fought on social media and news media as well.
2: আমরা শুনেছি এআই দিয়ে তৈরি ভুয়া কন্টেন্ট শনাক্ত করা কতটা কঠিন হতে পারে, এমনকি নিবো তার নিজের শহরের ভিডিও দেখে প্রায় বিশ্বাস করে ফেলেছিলেন। তবে ডক্টর কাইসার কিছু পরামর্শ দিয়েছেন যা আমরা সবাই ব্যবহার করতে পারি।
5: It is very difficult to nowadays to detect the fakes or fake images or, you know, news stories or even articles or videos. You can use those ABC rule. So look at the actor and their movement and their posture and all that. Look at the background, whether the scene is the lighting effect, whether the objects make sense or not. And then look at the context, whatever is happening, whether, and then verify the source and as well. So
2: SBS Examines এর জন্য মূল প্রতিবেদনটি তৈরি করেছেন নিদ সাদরুল দাবাই, লেরা শোভেটস এবং অলিভিয়া ডিওরিও, আর বাংলায় এটি অনুবাদ উপস্থাপন করলাম আমি তারেক নুরুল হাসান। আমাদের এক্সামিন সিরিজের অন্য পর্বগুলো দেখতে ভিজিট করুন sbs.com.au/sbsexamines।
1: শ্রোতা বন্ধুরা, এবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আরও প্রতিবেদন ও সাক্ষাৎকার সহ আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।

0: One second, you're enjoying your first day off in forever. Then, mid-lunch, your phone buzzes. A window's been broken at home, and you're miles away. In one second, everything can change. That's why ADT offers security systems with 24/7 monitoring, with tech that helps first responders prioritize your emergency. And with the ADT Plus app, you can stay informed and in control of your home from virtually wherever you are. When every second counts, count on ADT. Visit ADT.com to learn more.
1: Yeah, shared housing নিয়ে একটি পুরনো প্রতিবেদন। এছাড়া অস্ট্রেলিয়ায় বসবাসরত NSU এর প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ আনন্দ মেলা নিয়ে থাকবে একটি সাক্ষাৎকার। সেই সাথে আমাদের লাইব্রেরি থেকে রয়েছে বেশ কিছু মন মাতানো গান সহ অন্যান্য নিয়মিত কন্টেন্ট। নানা আয়োজনে ভরপুর আমাদের অনুষ্ঠান, শ্রোতা বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এই দারুণ বিকেলটি উপভোগ করুন, সাথে নিতে পারেন গরম গরম এক কাপ চা কিংবা কফি। এখন শুনবেন সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় ঘুরে যাওয়া শিল্পী অঞ্জন দত্তের একটি সাক্ষাৎকার। আজ শুনবেন এর প্রথম পর্ব, পরিবেশন করছেন আমাদের প্রদায়ক আন্তারা রাইসা।
2: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে।
3: গায়ক, অভিনেতা, পরিচালক ও লেখক অঞ্জন দত্তের পরিচয় অনেক, তবে তার গান, সিনেমা কিংবা লেখালেখি সবকিছুর কেন্দ্রেই আছে গল্প। অ্যাডিলেড সফরের সময় SBS বাংলার সঙ্গে কথা বলেছেন তিনি। আলাপচারিতায় উঠে এসেছে গান, শহর, প্রবাসী দর্শক, স্মৃতি এবং সৃজনশীলতার নানা প্রসঙ্গ। এই সাক্ষাৎকারে তার সঙ্গে ছিলেন সঙ্গীত পরিচালক ও তার ছেলে নীল দত্ত, আর আমি আন্তারা রাইসা। ধন্যবাদ অঞ্জনদা, আপনি আমাদের সাথে SBS বাংলার এই ইন্টারভিউতে যোগ দিয়েছেন। আমি আপনাকে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আপনার গান আর সিনেমা এই দুটোতেই শহর একটা গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে। সো এবার অ্যাডিলেডে এসে যে প্রবাসী বাঙালিদের সামনে দাঁড়িয়ে সেই শহরের গল্পগুলো যে নতুন করে বলবেন, এটা কেমন লাগছে?
4: দেখুন, আমার কাছে আমি তো মানে গান করবো বলে ছোটবেলা থেকে ভাবিনি। আমি আই ওয়াজ ট্রেন টু বিকাম অ্যান অ্যাক্টর, অভিনয় করব। কিন্তু বিভিন্ন কারণে আমাদের সিনেমার মেইন স্ট্রিম সিনেমা যে ধরনের হয় তাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। সো আমি খুব সিলেক্টিভ কাজ করেছি, আমি শিখেছি অভিনয়, সিলেক্টিভ কাজ করেছি। পরবর্তীকালে আই ডিসাইডেড দ্যাট আই উইল বিকাম আ ফিল্ম মেকার। কিন্তু সির্ফ রোজগার করার জন্য আমি 1993 আজ থেকে 35-36 বছর আগে আমি গান করতে এলাম নিজের গান লিখে। আর অবভিয়াসলি আমি মনে করি যে কোনো শিল্প, আমি একটা ছোট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ইচ্ছে করেই যাতে বুঝতে সুবিধা হয়, তারপর আমি প্রশ্নের উত্তরটা দিচ্ছি। যে কোনো শিল্প, ইট ক্যান বি ফিল্মস, ইট ক্যান বি লেখা, ইট ক্যান বি নভেল, ইট ক্যান বি গান, একটা না পার্সোনাল এক্সপ্রেশন থাকলে ভালো হয়। খুব অনেক বেশি বিলিভেবল, অনেক বেশি মানে রিলেটেবল, অনেক বেশি মানে অনেস্ট হয়, সত্যি হয়। তো আমার গান হচ্ছে আমার শহর, আমার চেনা জানা জগৎ, যে জগৎটা 80-এর দশকে ছিল, 80s কলকাতা, 90s কলকাতা, 70s 70-80-90 দশকের যে কলকাতা শহরের যে মানুষজন, রাস্তাঘাট, জীবন, বাঁচা, লড়াই, ভালোবাসা, এই সব কিছু নিয়ে আমার গান। সো গল্পই সেগুলো, কিছু গল্প। আর এই গল্পগুলো বলতে আমার খুব ভালো লেগেছিল এবং আমি সত্যি সত্যি উইদিন আ স্প্যান অফ 3 মাস 20 গান লিখে ফেলেছিলাম। অনেকটা নাটক রেডি করার মতন 20 গান লিখে আমি প্রথম অনুষ্ঠান করতে যাই। তখন নীল খুব ছোট ছিল, নীল স্কুলে পড়ত তো, এবং ছোটবেলা থেকে আমি গিটার বাজাই। আমি ওই বোধহয় 12-13 গিটারের কর্ড জানতাম এবং আমি অজস্র গান শুনেছি, কিন্তু আমি যে গান শুনেছি তার থেকে আমার গান আসেনি, বাংলা কবিতা থেকে আমার গান আসেনি। আমার গান এসেছে এক্স্যাক্টলি আপনি যেটা বললেন, আমার শহরের কথা বলা নিয়ে, শহরের গল্প। সেই শহর হয়তো অনেক পুরনো হয়ে গেছে, STD লাইনে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে চাইছে,

0: সে প্রেম করতে চাইছে, বা অনেক রাস্তা অলি গলি নাম চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু আমার গানে যেগুলো ছিল সেগুলো হয়তো এখন আর নেই, অনেক দোকান বাজার, কিন্তু তবুও সেটা একটা সময়ের কথা, সেটা একটা সময়ের গল্প বলছে, একটা রেকর্ড সেটা। এই গল্পগুলো ঘুরে ঘুরে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বলতে আমার খুব ভালো লাগতো। প্রথম যখন আমি রবীন্দ্রসদনে শো করছি, আমার এই গল্পটা বলতে ভাল লাগছে। প্রথম যখন আমি কলামন্দিরে করছি, আমার গল্পটা বলতে ভাল লাগছে। প্রথম যখন আমি বর্ধমানে করছি, আমার বলতে ভালো লাগছে। প্রথম যখন ব্যাঙ্গালোরে করছি, এই করতে করতে করতে করতে আমার একটা ব্যান্ড হলো, এবং তারপরে বাংলাদেশ হলো, বাংলাদেশের পর চিটাগং হলো, তারপরে আমেরিকা, লন্ডন, ইউরোপ, সমস্ত জায়গায় আমি অজস্র প্রোগ্রাম করে এসেছি। আমার ভাবতে খুব ভালো লাগছে আপনাদের শ্রোতাদের এটা বলতে যে আমি দুবার এসেছি আমরা অস্ট্রেলিয়াতে, এবং সিডনিতে আমরা অনুষ্ঠান করেছি, মেলবোর্নে করেছি, পার্থে করেছি, কিন্তু অ্যাডিলেডে কখনো করিনি। সো এই অ্যাডিলেডের অনুষ্ঠানটা করা মানে হচ্ছে আবার সেই ফিরে গিয়ে প্রথম আমি বর্ধমানে বা কলামন্দিরে যেরকম করছি সেইটা আমার কাছে মজা হচ্ছে। আবার যেন প্রথম এই গল্পগুলো আমি বলবো, তারা নিশ্চয়ই গল্পগুলো শুনে ফেলেছে কোনো সিডিতে, ক্যাসেটে, ইউটিউবে, কিন্তু তবুও সেই গল্পটাই স্টেজে দাঁড়িয়ে সেই গানটা করতে আমার নতুন করে বলতে আমার খুব ভালো লাগবে। শুধু তিনটে প্রোগ্রামের মধ্যে এটা আমার কাছে স্পেশাল, কারণ এখানে আমি একটা নতুন শহরে আবার নতুন কিছু মানুষের সঙ্গে, যারা আমার গান শুনেছে তারাই আসছে, কিন্তু সামনাসামনি সেই গল্পগুলো বলতে আমার ভালো লাগবে।
1: অ্যাডিলেড শহরটাকে কেমন লাগলো যেহেতু প্রথমবার আসছেন?
0: খুব ভালো লেগেছে আমার, বিকজ এটা ছোট, খুব কোয়েন, খুব মানে সবকিছুই 20-30 মিনিটের মধ্যে চলে যাচ্ছে। ডাউন টাউনটা প্রথম দেখে আমার খুব ভালো লাগে। ডাউন টাউন মানে লম্বা লম্বা স্কাইস্ক্রেপার, মানে সেন্টারটা, এখানে তো সেটা নেই। এখানে দুটো লম্বা বাড়ি আমি দেখেছি, এছাড়া আমি কোনো স্কাইস্ক্রেপার দেখতে পাইনি। ভেরি ইউরোপিয়ান একটা, মানে আমেরিকান ইউরোপিয়ান মেশানো একটা খুব মিষ্টি জায়গা আপাতত আমি যতটুকু দেখেছি, আমার খুব ভালো লেগেছে।
1: আচ্ছা, যদি আজ নতুন করে আপনি বেলা বসবেন, রঞ্জনা লিখতে বসতেন, তাহলে গল্পটা কি একই থাকতো? কারণ সময় কিন্তু পাল্টেছে।
0: হ্যাঁ, আমার গল্পটা একই থাকতো, হয়তো টেলিফোন নাম্বারটা হয়তো মোবাইলের নাম্বার হতো, কিন্তু সামহাও মানে সেখানে ওর মানে ওর যে মোবাইল তো অনেক সময় মানে কেউ প্রিপেড বা পোস্টপেড, আমি আমার ধারণা যদি মোবাইলে হতো তাহলে সেটা ওই প্রিপেড একটা নাম্বার থেকে হতো, সুতরাং টাকাটা কমে যাচ্ছে আর কি, ওই টাকাটা কমেছে আর বলে যাচ্ছে।
1: কিন্তু আবেগ কিন্তু আসলে সময় যতই চেঞ্জ হোক,
0: কিন্তু আমি
1: আবেগ একই থাকে।
0: আমার কথাটা হচ্ছে আবেগ, এবং আমার ওই সময়ের গল্পটা বলতে খুব ভালো লাগে। এখনো যদি আমি একটা নতুন গান ধরুন লিখতে ভাবছি বসবো, সে আমার হঠাৎ মনে হলো, আচ্ছা ধর্মতলার মোড়টা যেরকম ছিল এখন আর তো সেরকম
1: নেই,
0: তখন সেই মোড়টা কিরকম ছিল এখন কিরকম আছে, সেই সেই গল্পটা হয়তো আমি ট্রাম নিয়ে কোনো গান লিখিনি, ফর ইনস্ট্যান্স ট্রাম কলকাতা থেকে প্রায় উঠেই গেছে, কিন্তু আমার ট্রাম নিয়ে একটা গান লিখতে ইচ্ছে করছে। সো আমার এই যে আমার গানে না একটা আমার মনে হয় কাজের কাজ হয়ে, মানে আমি করেছি, কেউ যদি মন দিয়ে আমার গানগুলো একটু শোনে টোনে একটা রিসার্চ মেটেরিয়াল কাজ করতে পারে। ও আচ্ছা, ডাক্তার লেন বলে একটা জায়গা ছিল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাকলয়েড স্ট্রিট বলে একটা ব্যাপার আছে না, ওর নামটা পাল্টে গেছে। সো ইট ইজ এ রেকর্ড। সো আমার কাছে এটা নস্টালজিয়ার থেকেও এটা একটা আমাদের পাস্ট, সেই পাস্টটাকে আমি আবার নিয়ে ঘুরছি এবং শোনাচ্ছি কাউকে কাউকে, যারা আজকে জেন জি তারা তো জানেই না এসব, জানেই
1: না,
0: কিন্তু তারা শুনছে কেন? তাহলে একটা 13-14 বছরের মানুষ, সে কেন বেলা বসটা শুনছে? সে তো জীবনে দেখেনি কালো টেল, মানে একটা মানে নর্মাল টেলিফোনই দেখেনি, সে তো এসটিডি বুথও চিনবে না।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে এসবিএস বাংলার সাথে এই সাক্ষাৎকারে,
0: এসবিএস বাংলাকেও আমাদের ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা শুনছিলেন শিল্পী অঞ্জন দত্তের এই সাক্ষাৎকারটি। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের প্রদায়ক আন্তারা রাইসা। আপনারা শুনলেন এর প্রথম পর্ব। সেই সাথে সময় হলো গান শোনার এবং আমরা এই শিল্পীর একটি দারুণ মিষ্টি গান শুনব। চলুন শোনা যাক।

0: শ্রোতা বন্ধুরা শুনছিলেন অভিনেতা এবং সঙ্গীত শিল্পী অঞ্জন দত্তের এই দারুণ জনপ্রিয় গানটি। আপনাদের পছন্দের কোনো গান থাকলে আমাদের জানাতে পারেন SBS বাংলার ফেসবুক পেজে, আমরা তা বাজাতে চেষ্টা করব। এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর থাকবে অস্ট্রেলিয়ার শেয়ার্ড হাউজিং নিয়ে একটি পুরনো প্রতিবেদন, অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পড়বে, শোনার আমন্ত্রণ রইল। ফিরছি বিরতির পর।
1: All across America, Spectrum Business is helping small businesses do more within their budget. Like in Rochester, we're at this computer coding class where fiber-powered internet keeps ideas flowing free forever. And in Austin, our fast, reliable internet lets this gym stream classes all day.
2: One more, let's go.
1: Free forever. Get business internet advantage free forever when you get 4 mobile lines. Visit spectrum.com/freeforlife to find out how. Spectrum Business.
3: Spectrum internet is powered by fiber and connected to the premises by coaxial lines. Restrictions apply. Services not available in all areas.
4: SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়। অনলাইনে ভিজিট করুন sbs.com.au/bangla। শুনুন এবং পড়ুন সাম্প্রতিক খবর এবং প্রতিবেদন sbs.com.au/bangla।
0: SBS বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছে আমি শাহান আলম। আজ বৃহস্পতিবার 25 জুন 2026 সাল। আজকের এই অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন অস্ট্রেলিয়া শেয়ার্ড হাউজিং নিয়ে একটি পুরনো প্রতিবেদন, অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে।
5: যে কোনো সময় শুনুন আমাদের অনুষ্ঠান আমাদের ওয়েবসাইট অথবা SBS অডিও অ্যাপে। SBS বাংলা শুনুন SBS সাউথ এশিয়ান চ্যানেলে।
0: শেয়ার্ড হাউজিং অস্ট্রেলিয়ায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে, কারণ লোকজন বাড়ি ভাড়ার খরচ বাঁচাতে একটি বাড়িতে অন্যদের সাথে থাকতে চায়। শেয়ার্ড হাউজিংয়ে থাকার সিদ্ধান্ত নেয়ার সময় আপনার কী কী বিষয়গুলো বিবেচনা করা উচিত এবং কীভাবে আপনি সম্ভাব্য স্ক্যামগুলো এড়াতে পারেন, এসব বিষয় নিয়ে আজকের অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে ব্যাখ্যা করা হয়েছে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সংকটের মধ্যে আরও বেশি লোক শেয়ার করা বাসস্থান খুঁজছেন। অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স শেয়ার্ড হাউসকে এমন একটি পরিবার হিসেবে সংজ্ঞায়িত করে যেখানে 15 বছর বা তার বেশি বয়সী দুই বা ততোধিক আত্মীয়তার সম্পর্কহীন ব্যক্তি একসাথে থাকেন। ক্লডিয়া কনলি হল ফ্ল্যাটমেটস কমিউনিটি ম্যানেজার। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা শেয়ার করা বাসস্থানের সন্ধানকারী ব্যক্তিদের সাথে সংযোগ স্থাপনে কাজ করে।
6: A share house is a home that is made up of people who aren't related and aren't in a couple who live together under the same roof and, you know, share the rent, split the bills.
0: তিনি শেয়ার হাউস সম্পর্কে বলেন, এটি এমন একটি বাড়ি যেখানে আত্মীয়তা বা বন্ধুত্বের সম্পর্ক নেই এমন লোকেরা থাকে। তারা একই ছাদের নিচে একসাথে থাকে এবং বাড়ি ভাড়া ও বিল ভাগাভাগি করে থাকে। যদিও এটি সাধারণত বিশ্বাস করা হয় যে অল্প বয়সীরা সাধারণত বাড়ি থেকে দূরে কাজ করতে বা অধ্যয়ন করার সময় থাকার জায়গা শেয়ার করে থাকে, তবে ক্লডিয়া বলছেন যে এটি ছাড়াও মানুষ এখন এক বাড়িতে অনেকজন থাকছে।
6: The stereotype for share houses is young people, you know, under the age of 35. We've actually seen this demographic decrease by 10% in the past year on Flatmates. And we've seen our members over the age of 55 actually increase by 10% in the past 12 months. And this is because we're getting more live-in landlords enter into the market, renting out a spare room in their home to help offset all of the rate rises we've seen recently.
0: জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় অনেক অস্ট্রেলিয়ানকে তাদের খরচ কমাতে এবং আরও বাজেট বান্ধব বিকল্প খুঁজতে বাধ্য করেছে। ক্লডিয়া বলেন, সুদের হার বৃদ্ধির কারণে গত 2 বছরে শেয়ার্ড হাউজিং উল্লেখযোগ্য জনপ্রিয়তা পেয়েছে।
6: In the past 2 years, I guess demand for share housing has really skyrocketed, and that is because of the rising cost of living and because of the rental crisis. Living in a share house can still obviously be expensive for people and still come with costs, but it is much more affordable compared with traditional renting.
0: Shared housing এর বাসিন্দারা প্রায় উল্লেখযোগ্য আর্থিক সীমাবদ্ধতার কারণে ক্রয় ক্ষমতাকে অগ্রাধিকার দেন।
6: In fact, 85% of our audience live in share housing because of financial reasons. And this is really a combination of saving up to purchase their own home or lifestyle, living in a share house because the rent could be more affordable.
0: শুধুমাত্র আর্থিক সমস্যার সম্মুখীন ব্যক্তিরাই নয়, আগে ভাড়া বাড়িতে থাকেননি এমন নতুন আগত অভিবাসীরাও প্রায়ই শেয়ার করা বাসস্থান খোঁজেন। ভিক্টোরিয়া ভিত্তিক আবাসিক বিশেষজ্ঞ ভ্যারিন্ডার কাইন্ডাল উল্লেখ করেছেন যে নতুন অভিবাসীরা সাধারণ বাড়ি ভাড়া পেতে চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং শেয়ার করা আবাসন খোঁজেন।
2: স্পেশালি নিউ মাইগ্রেন্টস, ইফ দে ডোন্ট হ্যাভ এ হিস্ট্রি, দে আর স্ট্রাগলিং এন্ড দে আর মুভিং টুয়ার্ডস এ শেয়ার হাউসিং।
0: মিস্টার কাইন্ডাল বলেন, প্রতিযোগিতামূলক ভাড়ার বাজারে যারা আবাসন খুঁজছেন তাদের জন্য শেয়ার্ড হাউজিংকে আরও কার্যকরী করে তোলার ক্ষেত্রে সরবরাহ এবং চাহিদা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: If we put a house on the market, we usually get 40 to 100 applications in first week. And that makes things very hard for new migrants and very hard for existing people who are selling their house and moving towards rental because affordability is not there.
0: কোনো বাড়িতে এমন দেখা যায় যে বসবাসকারী ভাড়াটেরাও তাদের বাসস্থান ভাড়া দিয়ে থাকেন, তবে এজন্য তাদের বাড়িওয়ালার কাছ থেকে পূর্বানুমোদন প্রয়োজন। মিস্টার কাইন্ডাল ব্যাখ্যা করে বলেন, এক্ষেত্রে একজন হেড রেন্টার বা একাধিক হেড রেন্টার থাকতে পারে এবং তারা সময় মতো ভাড়া দিতে দায়বদ্ধ এবং এভাবেই সাবলিজ কাজ করে। হেড রেন্টার সবকিছুর জন্য দায়বদ্ধ এবং তিনি রিয়েল এস্টেটের সাথে যোগাযোগ করে থাকেন।
2: They can be a head renter or the typical head renter. They're liable to pay rent and fund. They're liable to manage the cleaning and everything. That's how sublease work. The head renter is liable for everything and he's the one who's going to communicate to real estate.
0: যখন একজন বাড়িওয়ালা অন্য কারো সাথে একটি বাড়ি শেয়ার করেন তখন তিনি সমস্ত মৌলিক সুবিধা প্রদানের জন্য দায়ী।
2: They should have a different kitchen, separate bathroom. And there is some restriction around cleaning and stuff. That's kind of a mutual agreement they have to come up with to make that house livable.
0: Shared housing কে শান্তিপূর্ণ রাখতে এবং এখানে থাকা প্রত্যেকের জন্য আনন্দদায়ক পরিবেশ বজায় রাখতে অবিলম্বে মতবিরোধের সমাধান করা গুরুত্বপূর্ণ। মিস কনলি পরামর্শ দেন যে ভাড়াটে এবং বাড়িওয়ালারা যেন তাদের মধ্যে সবকিছু লিখিত চুক্তি করে নেয়, যাতে কোনো বিবাদ এড়ানো যায়।
6: Both parties are highly encouraged to ensure you have absolutely everything written down about your arrangement. How long you're going to be living in the home, how much rent you'll be paying, what's the bond, what happens if things get broken. Like, get all this important information written down and have both parties sign it.
0: শেয়ার্ড হাউজিং মার্কেটে ভাড়া খোঁজ করা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে সম্ভাব্য ভাড়াটেদের লক্ষ্য করে ক্রমবর্ধমান স্ক্যামের প্রসার যেখানে ঘটে চলেছে।
6: Someone's messaged you online and they're offering you a beautiful penthouse apartment in Melbourne with views of the city. It's fully furnished. You have all these incredible amenities and new appliances and it's $200 a week. That sounds too good to be true and that could be a scam.
0: Ms. Conley স্বীকার করেছেন যে স্ক্যাম বা প্রতারণা ঘটলেও সেগুলো এড়ানো যেতে পারে। তিনি বলেন, অনলাইনে পণ্য পরিষেবা সরবরাহকারী ব্যক্তিদের সাথে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ভালো।
6: If there's lots of excuses being put up from someone as to why they can't meet you, that could be a scam and that's something to keep an eye out for.
0: এছাড়া প্রপার্টির বৈধতা এবং আপনি যার সাথে যোগাযোগ করছেন তার পরিচয় উভয়ই যাচাই করা প্রয়োজন, বিশেষ করে যারা অস্ট্রেলিয়ায় আসার পরিকল্পনা করছেন তাদের জন্য।
6: This can be extremely difficult as you obviously want to have your accommodation organized before you arrive, but from our perspective that is the safest thing you can do to help mitigate scams.
0: অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে শেয়ার্ড হাউজিং নিয়ে প্রতিবেদনটি শুনলেন। মূল প্রতিবেদনটি তৈরি করেছেন আফনান মালিক এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম। শ্রোতাবন্ধুরা, প্রতিবেদন শেষে এবার শুনব আরও একটি শ্রুতিমধুর গান। শিল্পী মাহতিম সাকিব, নুসরাত জাহান এবং শুভেন্দু দাস শুভর কণ্ঠে। চলুন শোনা যাক।

0: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন শিল্পী মাহতিব সাকিব, নুসরাত জাহান, শুভেন্দু দাস শুভর কণ্ঠে এই দারুণ শ্রুতিমধুর গানটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আরও একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর থাকবে ঈদ আনন্দমেলা নিয়ে একটি সাক্ষাৎকার অস্ট্রেলিয়ায় বসবাসরত NSU এর প্রাক্তন শিক্ষার্থীদের সাথে। শোনার আমন্ত্রণ রইল।
1: Ice Cube's Big 3 is back. The most competitive basketball league on earth is on CBS this Saturday. Big 3 All-Star Dwight Howard and the LA Riot take on Greg Monroe and the Dallas Power. Then in another clash of undefeated teams, Earl Clark and coach Steven Jackson lead the DMV Trilogy against Montrezl Harrell, coach Dr. J, and the Chicago Triplets. The game played the way you love. Watch live Saturday on CBS at 4 p.m. Eastern, 1 p.m. Pacific, and catch replays Monday on BET. Presented by iHeart. Yay, yay.
2: Why do people want to be at work? To feel heard, appreciated, part of something, and to know there's a career path for everyone. Inclusive workplaces are linked to increased innovation, productivity, and employee satisfaction. Make your organization a place where people want to be. For inclusion and diversity training, visit inclusion-program.com.au.
3: Starting a new life in Australia isn't easy.
4: A lot of companies have rejected me.
5: Sometimes I feel like, oh, I'm gonna quit, I've given up.
3: Work in Progress is a podcast to help skilled migrants rebuild their careers in a new country. You'll hear inspiring real-life stories, expert advice, and valuable tips to help you find a job and advance your career. Work in Progress. Listen now wherever you get your podcasts.
0: SBS অডিও অ্যাপ আজই ডাউনলোড করুন এবং শুনুন আপনার প্রিয় অনুষ্ঠানগুলো। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে ডাউনলোড করুন বিনামূল্যে। SBS বাংলা শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। আপনাদের সঙ্গে মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ বৃহস্পতিবার 25 জুন 2026 সাল। অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে শনিবার সন্ধ্যা 6টায় SBS 2। এছাড়া আমাদের সর্বশেষ আপডেটের জন্য SBS বাংলা ওয়েবসাইট এবং ফেসবুক পেজ দেখতে পারেন। এখন শুনবেন ঈদ আনন্দমেলা নিয়ে একটি সাক্ষাৎকার অস্ট্রেলিয়া বসবাসরত NSU এর প্রাক্তন শিক্ষার্থীদের সাথে। পরিবেশন করছেন সহকর্মী সুজন চক্রবর্তী।
6: SBS বাংলা আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুজন চক্রবর্তী। গত 16 মে শনিবার সিডনির পন্ডস কমিউনিটি হাবে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠিত হয় আনন্দমেলা ঈদ কার্নিভাল 2026। অনুষ্ঠানটি আয়োজন করে অজি NSUers অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের রিভারস্টোন আসনের সংসদ সদস্য ওয়ারেন কাব এমপি এবং ফেডারেল সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাড হাসিক এমপি। এই আয়োজনের প্রতিনিধিবর্গ কথা বলেছেন SBS বাংলার সঙ্গে। তাদের কাছ থেকে জানব মেলার বিস্তারিত। শুরুতেই সংগঠনের সভাপতি নাহারে দিশা পরিচয় করিয়ে দেন প্রতিনিধিবর্গকে।
7: SBS বাংলাকে অনেক ধন্যবাদ আমাদের এই ঈদের আয়োজনটি আপনাদের সবার সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম নাহার এ দিশা, আমি অজি NSUers অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত হয়েছি আপনাদের সবার সামনে। আমার সাথে আজকে আছে আমাদের অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট তাজিম তারেক, আমাদের সেক্রেটারি জেনারেল বুশরা আহমেদ, আমাদের ট্রেজারার তাবাসুম চৌধুরী এবং আমাদের কালচারাল লিড এবং সেক্রেটারি মিতুল হক।
6: আনন্দমেলা ঈদ কার্নিভাল 2026 আয়োজনের মূল উদ্দেশ্য এবং আয়োজকদের সফলতা নিয়ে জানিয়েছেন কালচারাল সেক্রেটারি মিতুল হক।
8: আমি মিতুল হক এন্ড আই এম দ্য কালচারাল সেক্রেটারি ফর অজি NSUers অ্যাসোসিয়েশন। আনন্দমেলা ঈদ কার্নিভালের মূল উদ্দেশ্য ছিল দুটো। প্রথমত, সিডনি এবং তার আশপাশে আমাদের NSU অ্যালামনাই কমিউনিটিতে অনেক উদ্যোক্তা আছেন যারা তাদের নিজেদের মতো করে তাদের স্মল বিজনেস ভেঞ্চার্সগুলো চালিয়ে যাচ্ছেন। শুধু NSU না, সিডনির অন্যান্য আরও অনেক অ্যালামনাই সংগঠনে অনেক পরিশ্রমী উদ্যোক্তা আছেন যারা অনেক ভালো করছেন। আমরা চেয়েছিলাম তাদের সবাইকে একই ছাদের নিচে নিয়ে আসতে, যাতে এই মানুষগুলো তাদের পণ্য আর সেবা বৃহত্তর কমিউনিটির কাছে তুলে ধরার একটা সুযোগ পান। দ্বিতীয়ত, আমরা সারা বছর যে ইভেন্টগুলো করি সেগুলো মূলত এনএসসি অ্যালামনাইদের জন্যই করা হয়, পাবলিকদের জন্য কিছু করার সুযোগ খুব কম আসে। এই কার্নিভালটা আমাদের সেই সুযোগটা করে দিয়েছে, এনএসসির গণ্ডি পেরিয়ে আরও একটা বড় একটা কমিউনিটির সাথে যুক্ত হওয়ার একটা বড় সুযোগ আমরা পেয়েছি। সফলতার কথা যদি বলতে হয় তাহলে মানুষের সাড়া আর উদ্যোক্তাদের উৎসাহ দেখে সত্যি অনেক অনুপ্রাণিত হয়েছি। আমরা অনেক মানুষরা এসেছে আমাদের এই এই ঈদ কার্নিভালে এবং তারা সবাই খুব ভালো বলেছে আমাদেরকে নিয়ে, এবং আগামী বছরগুলোতে এই আয়োজনকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার স্বপ্ন আমাদের আছে।
6: এবারের ঈদ কার্নিভালে দর্শনার্থীদের জন্য কি কি বিশেষ আকর্ষণ ছিল এবং আয়োজনে আর কি কি ছিল, এ বিষয়ে সার্বিকভাবে জানিয়েছেন জেনারেল সেক্রেটারি বুশরা আহমেদ।
9: আমার মতে এবারের আনন্দ মেলাতে দর্শনার্থীদের জন্য নানা ধরনের আকর্ষণীয় আয়োজন ছিল। প্রথমেই বলবো কাপড়ের স্টলগুলোর ব্যাপারে, যেখানে শাড়ি, পাঞ্জাবি, আবায়া, ছোটদের পোশাকের সমাহার ছিল। এইসব স্টল থেকে দর্শনার্থীরা তাদের ঈদের কেনাকাটাগুলো করেছেন। এছাড়া গহনা, হোম ডেকোর, উপহার সামগ্রী, লাইফস্টাইল পণ্যের স্টলগুলোতে বেশ ভিড় ছিল। এইসব স্টলগুলো থেকে মূলত সবাই ঈদের উপহারগুলো কিনেছেন। এছাড়া বর্তমান সময়ে আমরা জানি যে হাতে তৈরি জিনিসের কদরটা বেশ বেড়েছে। আমাদের আনন্দ মেলাতেও হাতে তৈরি গহনা, স্কিন কেয়ার, স্যাকুলেন্টের স্টলগুলো দর্শকদের নজর কেড়েছে। এই আনন্দ মেলাতে বড়দের পাশাপাশি ছোটদের জন্য একটি আয়োজন ছিল, যেটার নাম ছিল ডিজাইন ইওর ওন পট। এই আয়োজনে শিশুরা তাদের সৃজনশীলতা দিয়ে নিজেদের পটটা ডেকোরেশন করতে পেরেছে। মূলত তারা ড্রয়িং করেছে এবং এই পটটা তারা বাসায় নিয়ে গিয়েছে। এই ব্যতিক্রমধর্মী আয়োজনটা প্যারেন্টসদের থেকে দারুণ প্রশংসা পেয়েছে। সব মিলিয়ে আমি বলবো এবারের আনন্দ মেলাটা দর্শনার্থীদের কাছে ভীষণ উপভোগ্য ছিল।
6: স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য এই মেলা কি ধরনের সুযোগ তৈরি করেছে, এমন প্রশ্নের জবাবে ট্রেজারার তাবাসুম চৌধুরী বলেন,
10: প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই SBS বাংলাকে আনন্দ মেলা ঈদ কার্নিভালকে নিয়ে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। গত বছরের মতো এবারও আমরা খুবই সাকসেসফুল, খুব সফলভাবে আমরা ঈদের মেলাটা করতে পেরেছি। তো আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে এই ইভেন্টটা স্থানীয় উদ্যোক্তা বা ব্যবসায়ীদের জন্য কি সুযোগ তৈরি করে দিয়েছে বা কি অবদান রেখেছে। সো আমরা একটা নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সো আমাদের বরাবরই প্রচেষ্টা থাকে আমাদের যে কোনো ইভেন্টে অ্যালামনাইদের জন্য কি আমরা কোনো সুযোগ দিতে পারি কিনা বা অ্যালামনাইদের জন্য আমরা কি করতে পারি। ওই চিন্তাধারা থেকে আমরা প্রথমেই অ্যাপ্রোচ করি আমাদের অ্যালামনাইদের, যাদের অলরেডি এস্টাবলিশ বিজনেস আছে বা যাদের নতুন বিজনেস গ্রো করতে চায় ইন ফিউচার, বা যাদের একটা মার্কেটিং, একটা এক্সপোজার দরকার, বা যাদের মার্কেটিংয়ে কোনো সুবিধা করে দিতে পারি কিনা। আমরা ওই চিন্তাধারা থেকেই আমরা সবাইকে অ্যাপ্রোচ করলাম এবং আমরা আমাদের সাথে আমাদের এই মেলাতে অনেক অ্যালামনাই ফুড স্টল দিয়েছে, বুটিক স্টল দিয়েছে, আদার ক্লোদিং স্টল এবং জুয়েলারি স্টল দিয়েছে। সো এটা জাস্ট ওদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। তো এই দিক দিয়ে আমরা অনেক সফল, কারণ আমাদের আমাদের চিন্তাধারাটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আরেকটা যেটা অ্যাসপেক্ট আছে এটার, সেটা হলো যে আমরা বরাবরই ওয়েস্ট নর্থ ওয়েস্ট সাইডে আমরা মেলা করার চেষ্টা করেছি, যে যাতে এখানে একটা বিশাল মাল্টিকালচারাল কমিউনিটি থাকে। সো আমাদের জন্য বরাবরই মাল্টিকালচারাল অ্যাসপেক্টটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা ইনক্লুসিভিটি চাই। সো ওই চিন্তাধারা থেকেই আমরা আমাদের বিভিন্ন মাল্টিকালচারাল স্টলও আমাদের মেলাতে ছিল গত বছরের মতো। সো আর এখানে যারা এসেছিল মেলা দেখতে বা যে ক্রাউডটা ছিল, সেখানের মধ্যেও আমরা দেখেছি যে বিভিন্ন কালচারাল মানুষ এসেছে, আমাদের ফুড ট্রাই করেছে, বিভিন্ন স্টল থেকে কাপড় কিনেছে। সো তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি, মানে কমিউনিটিতে একটা প্রেজেন্স থাকা এবং তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া আমাদের বাঙালি একটি ইভেন্টে। সো এই দিক দিয়েও আমরা বলবো আমরা খুবই সাকসেসফুল। বরাবরের মতো আমরা ইনশাল্লাহ নেক্সট টাইমও যখন করব, আমরা ওই মাল্টিকালচারাল অ্যাসপেক্টটাও মাথায় রাখব এবং আমাদের অ্যালামনাইদের জন্য কিছু করা এটাও আমরা চিন্তা করব।
6: সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট তানজিম তারেক জানিয়েছেন কিভাবে বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণ এই আয়োজনকে আরো অর্থবহ ও সফল করে তুলেছে।
11: আমাদের এবার যে পরিমাণ দর্শনার্থী হয়েছিল ইটস আ রেকর্ড নাম্বার ফর এনি ইনডোর মেলা ইন দ্য নর্থ ওয়েস্ট অফ সিডনি এবং এটার একটা বড় কারণ ছিল যে এটা একটা মাল্টিকালচারাল ইভেন্ট ছিল আমাদের এখানে মাল্টিপল ইন্ডিয়ান পাকিস্তানি স্টলস ছিল এমনকি ফুডের মধ্যেও আমরা চেষ্টা করেছি যে ভেজিটেরিয়ান অপশান রাখার জন্য যাতে এখানে সবাই কমফোর্টেবল ফিল করে এবং এটার জন্য আমরা অনেক অনেক পজিটিভ ফিডব্যাকও পেয়েছি যে ইটস আ ট্রুলি মাল্টিকালচারাল ইভেন্ট ইভেন আমরা অন্য যে রিলিজিয়ানের পিপল আছে তাদের ডায়েটের দিকেও আমরা খেয়াল রেখেছি এবং আমরা দর্শনার্থী যদি দেখি থ্রু আউট দ্য ডে দেয়ার ওয়ার সাউথ এশিয়ান পিপল তো ছিল ইন্ডিয়ান পাকিস্তানি শ্রীলঙ্কান ফ্রম এন্ড নেপাল এটা ছাড়াও যে লোকাল অস্ট্রেলিয়ানসরা আছে তারাও মেলায় এসেছিল তারা অনেক অ্যামেজড হয়েছে কি আমাদের অনেক স্টলের প্রোডাক্টস দেখে দেয়ার ওয়ার পিপল ফ্রম দ্য আরব কমিউনিটি ইজিপশিয়ান কমিউনিটি লেবানিজ কমিউনিটি ওয়ারেন কার্ভি State MP, he was renowned for supporting these multicultural events. Uni eshechilen ebong amader onek stallholder theke tader products purchase koreche taderke encourage korar jonno which is absolutely great. Ebong eta je ekta multicultural event hobe amader pura team eta consciously decision niyechilo. Dekhen apni jokhon ekta মাল্টিকালচারাল ইভেন্ট করছেন তাতে যেটা হচ্ছে ভ্যারাইটি বাড়ছে সো আমার যে যে দর্শনার্থী থাকবে তাদেরকে আমরা চেয়েছি একটা ওয়ান স্টপ শপের একটা ফিলিংস দেওয়ার জন্য যে সমস্ত বাংলাদেশি পোশাকের সাথে সাথে ইন্ডিয়ান পাকিস্তানি আফগান সেটারও যদি তাদের মানে অপশান রাখার জন্য ওপেন এবং এটার সাথে যেটা হয়েছে যে অন্যান্য কমিউনিটির লোকজন মাল্টিকালচার হওয়াতে ভ্যারাইটি থাকাতে তারাও আসলে অনেক ওয়েলকাম ফিল করেছে এখানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
6: শ্রোতা বন্ধুরা আমাদের আজকের আয়োজনে আমরা কথা বলেছি আনন্দমেলা ঈদ কার্নিভাল 2026 নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজন চক্রবর্তী
0: শ্রোতা বন্ধুরা সাক্ষাৎকার শেষে এবার আজকের অনুষ্ঠানের শেষ গান আমরা আজকে শুনব সাম্প্রতিক সময়ে আলোচিত সিনেমা রইদের একটি গান এতে কণ্ঠ দিয়েছেন সহজিয়া রাশেদ শরীফ এবং শোয়েব চলুন গানটি শোনা যাক

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। আলোচিত সিনেমা রইদের এই গানটি দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের সময়সূচি। SBS বাংলার অনুষ্ঠান শুনতে পাবেন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল 3টায় SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পুরনো সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 6টায় SBS 2-তে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন sbs.com.au/bangla। আমাদের লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে, কমেন্ট করুন এবং আপনার মতামত জানান আমাদের অনুষ্ঠান সম্পর্কে। প্রত্যাশা করছি সামনের দিনগুলো আপনাদের আনন্দে এবং নিরাপদে কাটবে। আগামী সোমবারের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি শাহান আলম, শুভরাত্রি।